শ্রোতবন্ধু আপনার শুণুছেন ভক্তি সঙ্গীতর কার্যক্রম বন্দনা আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর। এথর শুণন্তু সমবেত কণ্ঠরে ভক্তিগীত গীত রচনা বনমাড়ী।

শ্রোতাবন্ধু বর্তমান শুণন্তু কেতেক সর্বসাধারণ উপযোগী সূচনা। প্রত্যেক ব্যক্তি অতি কমরে গোটিয়ে গছ লগাই তার যত্ন নিয়ন্তু। থিলে বন রহিবে জন, জঙ্গল সুরক্ষা জীবন রক্ষা। নিজ আখপাখ পরিবেশকু নির্মল ও সুস্থ রাখি অন্যমানঙ্কু সচেতন করন্তু। স্বচ্ছতা হৃদয়ের এক সংকল্প করন্তু। পলিথিন ব্যাগ্র ব্যবহার বদলরে ঝুট বা কপড়া ব্যাগ্র ব্যবহার করন্তু। পানি নষ্ট করন্তু নাই, জলাশয়ে বিপদজনক জিনিস পকান্তু নাই। বর্ষা জল অমল করন্তু। সবুবেলে নলকূপর পানি পিয়ন্তু। নাল পোখরী পানি পিয়ন্তু নাই। ঘর বাহারকু যাওথিবা সময়রে ও দরকার নথিবা সময়রে বিদ্যুৎ সুইচ বন্ধ করন্তু। নিজ যানবাহনগুড়িক নিয়মিত যাঞ্চ করন্তু। টায়ার প্রেসর ঠিক রখন্তু। গাড়ি চলাইবা বেলে হেলমেট ব্যবহার করন্তু। মোবাইলে কথাবার্তা করন্তু নাই। ট্রাফিক নিয়ম মানি গাড়ি চলন্তু। মদ নিশাঠারু দূরেই রুহন্তু। এহা আপনঙ্ক শরীর এবং সংসার উভয়ের ক্ষতি সাধন করুছি। মদ বিড়ি নুহে ছোটিয়া নিশা, জনা পড়ে নাহি টাণে পয়সা।

0: সংগ্রহ করি পারবে। আর অলগা কামধাম করবাকে বি সময়া বি সেমনকে মিলি যা এটার সনে সনে যেন বন্ধ হো কি কটা হো বতক মনে যেতকি সময়া রহবে সেনর অদরকারি গছপতরকে বড়ভাকে ইমন নেই দিয়ন। ই বতক মনে লাগি লাগি করি দুই নু তিন বছর পথকে ভলন্ডা দিথিসন। আর গোটে কথা, ই বতক মনকে আমি সাধারণ ঘর ভিতরে বি রখি পারমায়। মুখ্য কথা হচ্ছে এই বতক মনকে রোগ বেমার বেশি নেই হেবার কারণ নু ওষুধপত্রর খরচা বি কমি যাইছি। গোটে বতক গোটে বছর নে 280-300 পদকে অন্ডা দিথিসিয়ে, যেনটাকে কুকুরা মনকর ঠানু দুই গুণ অধিকায়। আর গোটে আড়ে দেখমা বইলে বজারে গোটে অন্ডার দাম 9-11 পদকে অছে। ই বতক মাংসর চাহিদা বি 4 বাটকে বেশিয়ে, হেনতা লাভকে আমি যদি দেখমা বইলে ই বতক চাষতি কম খরচা করি করি অধিকা লাভ আমার চাষি দাদা মনে পাইপারবে। যেন চাষি দাদা মনে গায়ে বুছরা পোড় ভয়েস ই সবু রখিছন বইলে, তার সনে ই বতক চাষ করি করি বি ভল রোজগার করি পারবে। সবুঠানু বড় কথা হেলা ই গোপালন ঠানু বি ই বতক চাষ নে আমার চাষি দাদা মনে দুই গুণা অধিকা পয়সা রোজগার করি পারবে।
1: শুনিলে কৃষি সূচনা উপরে আধারিত কার্যক্রম চাষর কথা আকাশবাণী ভবনী পটন। বর্তমান শুনন্তু ভক্তি গীত উপরে আধারিত কার্যক্রম গীত গীতাঞ্জলি। প্রথমে শিল্পী হলে সুরেশ সোয়াড়িকর, গীত রচনা করেছেন অলেখ বিশ্বাল, সঙ্গীত সঞ্জয়।

শ্রোতা বন্ধু, আজি হেউছি জাতীয় স্বেচ্ছাসেবী রক্তদান দিবস বা ন্যাশনাল ভলেন্টারি ব্লড ডোনেশন ডে। মানুষ বঞ্চিবা পাই আম শরীরে রক্ত কেতে জরুরি আমি সমস্তে জানিছু। রক্তহীনতার অভাবে অনেক অসময়ে মৃত্যুবরণ করুছন্তি। ঠিক সময়ে রক্ত যোগাড় হয়ে না পারি অনেক মূল্যবান জীবন চালি যাচ্ছি। এইসবুর গুরুত্বক আখিরে রাখি প্রতিবর্ষ অক্টোবর 1 তারিখ দিন জাতীয় স্বেচ্ছাসেবী রক্তদান দিবস পালন করা যায়। এই দিবস পালনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে স্বেচ্ছাকৃত রক্তদানের গুরুত্ব এবং আবশ্যকতা বিষয়ে লোকঙ্ক ভিতরে সচেতনতা সৃষ্টি করা। রক্তদান ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তার জয়গোপাল জালিঙ্ক জন্মদিবস অবসরে এই দিবস পালন করা যায়। এই দিবসরে বিভিন্ন স্থানরে সচেতনতা শোভাযাত্রা, কর্মশালা এবং স্বেচ্ছাকৃত রক্তদান শিবিরর আয়োজন করা যায়।

0: মল হিপারিথিসি সেন্দা জমিকে গুণ আর গভীর হিপাশে 15-20 সেমিটার আমাকে চাষ করবাকে পড়বায় শেষ 10 বার সমিয়ানে 8-10 টন সড়া গোবর খত আর মূল সার বি প্রয়োগ আমি ইনে করিপারমা সেন্দা ধাইড়কে ধাইড় 30-40 সেমিটার আর মঞ্জিকে মঞ্জি 5-6 সেমিটার ব্যবধান নে আর 2-3 সেমিটার গভীর নে এটাকে তুপি দি করি হালকা জলসেচন আমাকে করবাকে পড়বা কেতরা জায়গানে হুড়া টিকি করিবি ই মঞ্জিকে আমার চাষী দাদা মনে লগাইথিসন সেন্দা এবে কথা আসুছে ইটার অমল সমিয়া কেনটা ই কথা গুটিকে বি আমার চাষী দাদা মনকে নিহাতি ভাবে জানবাকে পড়বা এ মঞ্জি লগাবার 45-60 দিন হি গলে ই বিট কি আমি অমল করিপারমা তার পছে হালকা জলসেচন করি দি করি হাতে নে কাইটাকে ঘিচি দামা আর পরিষ্কার পাইন্তি ধুই দি করি আকার হিসাবে শ্রেণী বিভাগ করি করি বজার কি আমাকে ছাড়বাকে পড়বা এ তো চাষী দাদা মানে সব কথাকে আমি ঠিক হিপাশে বুঝি সুজি করি আমি বিট চাষ লাগি অটা ভিড়মা বইলে আমার চাষ তো ভল হেবা একা তার সনে সনে এটাকে আমি বিক্রি করি 2 পয়সা অধিকা লাভ বি পাইপারমা
1: আপন মানে শুনুথিলে চাষর কথা বিষয়বস্তু থিলা বিট চাষ পাই উপযুক্ত জলবায়ু উপস্থাপনা কলে শিব প্রধান আকাশবাণী ভবানীপাটনা আপন মানে কার্যক্রম শুনছেন্তি আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্ররু কার্যক্রম প্রচারিত হেউছি মিডিয়াম ওয়েভরে 248 মিটর তথা 1206 কিলোহার্টজ যোগে এফএমরে 100.3 মেগাহার্টজ যোগে এবং ନ୍ୟୁଜ୍ ଅନ୍ ଏୟାର ଆପ୍ ମାଧ୍ୟମରେ ଆକାଶବାଣୀ ଭବାନୀପାଟଣା କେନ୍ଦ୍ରରୁ
2: ଯାତ୍ରୀଗଣ ଦୟାକରି ଧ୍ୟାନ ଦିଅନ୍ତୁ ଯାତ୍ରା ସମୟରେ ଯଦି ଟିସି ଟିକେଟ୍ ମାଗନ୍ତି ତେବେ ଦେଖାଇ ଦିଅନ୍ତୁ କିନ୍ତୁ କୌଣସି ବି ଓଟିପି ପିନ୍ କିମ୍ବା ପାସୱାର୍ଡ ମାଗିଲେ ତାଙ୍କୁ ତୁରନ୍ତ ଭଗେଇ ଦିଅନ୍ତୁ
3: RBI କହେ ଓଟିପି କିମ୍ବା ପିନ୍ ପାଇଁ କଲ୍ କିମ୍ବା ମେସେଜ୍ ଆସିଲେ ଟିକିଏ ଧ୍ୟାନର ସହିତ

0: action. The minister also reviewed progress towards the signing and entry into force of the Indo-European Union Free Trade Agreement. At least 9 Afghan civilians, including women and children, were killed and 11 others injured in Pakistani airstrikes on civilian homes in Afghanistan's Kunar and Helmand provinces. According to Taliban spokesperson Zabiullah Mujahid, the strikes also destroyed 3 residences in Sultan district of Kunar and Garmser district of Helmand. Condemning the latest strikes as an act of aggression, Mujahid accused Pakistan of using attacks on Afghanistan to divert attention from domestic political and economic problems. India defeated arch rivals Pakistan 4-3 to enter the final of men's hockey competition at the Asian Games today. Harmanpreet converted 2 perfectly executed penalty corners in the 5th and 13th minutes, while Sukhjeet Singh scored a field goal in the 23rd minute. Abhishek scored the winning goal for India from a field play in the final minute of the game. India will take on the winner of the second semi-final between South Korea and Malaysia in the final on Saturday. India opened its sailing medal account as Manu Francis and Prince Kurisinghal Noble secured silver in the men's skiff competition today, finishing behind China after 9 races. Indian compound archer Ganesh Maniratnam Tirumuru produced a commanding performance to win the men's individual bronze medal. India's overall tally has reached 63, including 10 gold, 22 silver and 31 bronze at the Asian Games. And with that, we end this news bulletin.
1: আপনার শুণুলে হিন্দী এবং পরে পরে শুণিলে ইংরাজি সম্বাদ রিলে করে প্রচার কলু আকাশবাণী দিল্লি কেন্দ্র আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধু সময় বর্তমান 3:10 চলিত অধিবেশন শেষ করা পূর্ব শুণন্তু আজ তৃতীয় অধিবেশনরে আম কেন্দ্র প্রচারিত হওয়া কার্যক্রম সম্পর্কের সূচনা প্রযোজিত কার্যক্রম উমঙ্গ অপরাহ্ন 5টায় যুববাণী অপরাহ্ন 5:30 এথিরে শুণবে বিজ্ঞান পত্রিকা কার্যক্রম বিজ্ঞানিকা সন্ধ্যা 6:30 বিকাশ মন্ত্র রাতে 7:25 জেলা হালচাল ক্রমে শুণবে কলাহান্ডি জেলা সম্পর্কে এ কার্যক্রম দ্বয় রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্র চাষী ভাই ভী মানুষ কার্যক্রম চাষবাস রাতে 7:30 রাতে 8টায় রয়েছে দেশ বন্দনা হিন্দি ভক্তিগীত রাতে 8:15 স্পোর্টস ক্যান রয়েছে রাতে 8:30 স্পটলাইট রাতে 9:15 অখিল ভারতীয় লোকসঙ্গীত ও আঞ্চলিক লঘু সঙ্গীত রাতে 9:30 এ সমস্ত কার্যক্রম রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি কেন্দ্র শাস্ত্রীয় সঙ্গীত ক্রমে সেহনাই বাদন শুনেপারে রাতে 10:30 পরিবেষণ করবে উস্তাদ বিসমুল্লাহ খান এথিরে শুণবে রাগ মারু বিহাগ এ লা আম কেন্দ্র প্রচারিত হওয়া কার্যক্রম সম্পর্কের সূচনা আকাশবাণী ভবানীপাটনা এইটি শেষ করুছু দ্বিতীয় অধিবেশনকু তৃতীয় অধিবেশন সহ পুঁ উপস্থিত হবু সেতবে যাই বিদায় নেছু।

শ্রোতা বন্ধু, আপন মানে পিএম সূর্য ঘর মাগণা বিজুড়ি যোজনা সম্পর্কে জাঁথে। ঘর ছাত উপরে সোলার প্যানেল বসাই উপভোক্তা মানে প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত মাগণা বিজুড়ি পাইপার। তেবে এই যোজনার সামিল হয়ে জনে হিতাধিকারী আসন্তু ভেটিবা।